स्वामी प्रणवानंद लह प्रणाम। सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री, गोटा पृथ्वीर सबसे जनप्रिय नेता, जिनी 140 कोटि भारतवासीर हृदयेर अंतरेर आत्मीय, जिनी निजे के प्रधानमंत्री बोलें ना प्रधान सेवक बोलें, उनाके बाबा तारकनाथेर पुण्यभूमि तारकेश्वरे पश्चिमबंग दिवसे पश्चिमबंग सरकारेर पक्ष थेके आमी प्रणाम श्रद्धा एवं स्वागत जानाच्छि। आमादेर मध्ये उपविष्ट आछेन एई राज्येर अत्यंत लोकप्रिय एकजन राष्ट्रवादी राज्यपाल, आमादेर सरकारेर प्रधान परिचालक सम्मानीय आर एन रविजी एवं जनता जनार्दन। आजकेर एई ऐतिहासिक दिने एई तारकेश्वरेर पुण्यभूमिते माननीय प्रधानमंत्री तार व्यस्ततम शिड्यूलेर मध्ये उपविष्ट हयेछेन, तार कारण आमी अल्प कथाय निवेदन करब। माननीय प्रधानमंत्री जी उड़ीसाय महामहिम राष्ट्रपति जीर संगे प्रोग्राम करे एखाने एसेछेन, ताके कलकाता फिरते हबे। तिनी आजके लोकभवने थाकबेन, आगामीकाल विश्व योगा दिवसे वंदे योगम कर्मसूचीते तिनी लक्ष लक्ष योगा अभ्यासकारीदेर संगे थाकबेन। তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগ, যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে

0: স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় লঘু চলচ্চিত্র।
2: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনর ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গোটাগুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
3: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
4: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
1: বঙ্গাল কি সাংস্কৃতিক বিরাসত কি এক সংক্ষিপ্ত ঝলক, সময় খুব কম, তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্র সঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য, কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করনে কে লিয়ে পেশ হয়।

কৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনি। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মেয়ে।

0: আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে গত ১২ বছরের ভারতের উন্নয়ন, সুশাসন ও যুবশক্তির ক্ষমতায়ন। শ্রোতা বন্ধুরা, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শ্রী গোপালচন্দ্র বিশ্বাস ওনাকে। তো স্যার, সব থেকে প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার
0: স্যার। সব থেকে প্রথমে আমি জানতে চাইব যে গত ১২ বছরে ভারতের উন্নয়নের সবচেয়ে বড় পরিবর্তন কি?
1: সবাইকে পুনঃ নমস্কার। আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করছি, আমরা যে সেটা একটি মহত্বপূর্ণ আমাদের উপলব্ধি ভারতবর্ষের। ভারতবর্ষ নতুন ভারত একটা, সেটা সবাইকে বুঝতে হবে। নতুন ভারত কেন? আমাদের বিগত যে ১২ বছর আমরা ভারত সরকারের যে কার্য করেছে তার উপলব্ধি আমাদের যুব সমাজের উন্নতি আর জন জন জীবন পর্যন্ত তাদের যে আমাদের ভারত সরকারের যে যোজনা আছে সবগুলো পৌঁছানো, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ভারতের উন্নতি হয়েছে সেটা একটা বড় উপলব্ধি। সেটা আগে এটা আমরা দেখতে পারিনি। যেরকম কিনা আমি কিছু উদাহরণ আমি দিতে পারছি, যেরকম সব থেকে বড় উপলব্ধি জন ধন ব্যাংক যোজনা, ব্যাংক অ্যাকাউন্টস 55 crore আমাদের যে অ্যাকাউন্ট ছিল না যাদের, তারা এসে আমরা জুড়েছে। তার বিনিময়ে ভারত সরকারের যেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যে আমরা 55 crore যে জনধন ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে তাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ভর্তুকি সরাসরি ভাবে আমাদের উপভোক্তার কাছে অ্যাকাউন্টে চলে যায়। এটা একটা বড় উপলব্ধি। গরিব মানুষ যারা মধ্যবিত্ত যারা ছিল তাদেরকে আগে সেই জিনিসটা থেকে বঞ্চিত ছিল, সেটা বড় উপলব্ধি। এটাকে আমরা একটা বিশেষ ভাবে আমরা এটা গুরুত্বপূর্ণ ভাবে আমরা একটা উপলব্ধি বলা চলে। তারপরে আমাদের যে ১২ বছরের যে প্রতিটা ঘরে যে আগে উনন জ্বালিয়ে আমরা একটা ধোঁয়ার মুক্ত করেছে ভারত সরকার, সেটা একটা বড় একটা উপলব্ধি। ১১ crore আমাদের যে পুরো ভারতবর্ষে মহিলাদের একটা প্রদূষণ মুক্ত করেছে ভারত সরকার, এটা একটা বড় উপলব্ধি বলতে পারে। তারপর আয়ুষ্মান ভারতের মাধ্যমে 55 crore আমাদের যে রোগী আছে তাদের, আমাদের ভারতের সিটিজেন আছে তাদের এটা বেনিফিট হয়েছে।
0: আচ্ছা, এবারে আমার প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়া এই কর্মসূচির সাফল্য কি?
1: এই ভারতকে আমরা যদি আমরা বলতে যে ডেভেলপড কান্ট্রি হিসেবে আমরা দেখতে চাই আর ইন্ডিয়া 2047, তার পরিবর্তনের মূল একটা আমাদের স্রোত ডিজিটাল ইন্ডিয়া, যেটা কিনা আমরা বর্তমানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে ভারতের প্রশাসন, অর্থনীতি এবং দৈনন্দিন জীবনে সবাই এটাকে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, বর্তমানে UPI 18 billion লোক আমরা এখন বর্তমানে ব্যবহার করছি। সেটা একটা বড়, যত ছোট মোটো যত একটা ইভেন কি ১ টাকা পর্যন্ত আজকাল আমরা ডিজিটাল মাধ্যমে আমরা পেমেন্ট করা যায়। যেটা ঠিক কথা, আমাদের UPI এর মাধ্যমে যে পেমেন্ট গুলো হচ্ছে ছোট ছোট দোকানে যে ব্যবসাদাররা তাদের ব্যবসা বেড়ে চলেছে ধীরে ধীরে। কিন্তু রিসেন্টলি তুমি ভারতে যে কোনো কর্নারে যাও, নেটওয়ার্ক সুবিধা একদম ভালো হওয়ার মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়াটা একটা সফলতা।
0: ক্যাশ নিয়ে ঘুরতে হচ্ছে না,
1: ক্যাশ নিয়ে ঘুরতে হচ্ছে না, নিজের কাছে নিজের টাকাটা আমাদের
0: স্যার। এই যে উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত ও জল জীবন মিশনের মতো প্রকল্পগুলি সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন এনেছে?
1: এই তিনটি প্রকল্প দেশের গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠীর জীবনযাপনের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ পালন করা হচ্ছে ভূমিকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আগেও আমি বলেছেন 10 crore থেকে বেশি পরিবার LPG সাথে সংযুক্ত করা হয়েছে। এর ফলে মহিলারা ধোঁয়ামুক্ত রান্নার সুবিধা পেয়েছেন। ঠিক আছে, স্বচ্ছ ভারতের মিশনে আমরা 11 crore থেকে বেশি শৌচালয় আমরা নির্মাণ করেছি, সেটাও ম্যাক্সিমাম আমাদের মহিলাদের জন্য। এটা আমাদের দেখা যাচ্ছে একটা আগে
0: অসুবিধা
1: হতো, সেটা সমাজ থেকে একটা কমে গেছে। থার্ড, যে আমাদের জল জীবন মিশনের মাধ্যমে এটা কোটি কোটি পরিবারের আমাদের নলের দ্বারা জল তাদের পরিবারকে দেওয়া হয়েছে, তাদের বিশুদ্ধ জল তারা পাচ্ছে আর যার পক্ষে তাদের স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু তাদের উন্নতি হয়েছে। এর ফলে আমাদের শিক্ষা, নারীর যে আমাদের যোগদান সমাজের প্রতি, রান্না বাড়ি উনন জ্বালানো অনেক ধরনের কাজে তারা এগিয়ে আসছে। তার ফলে আমাদের যে মহিলাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমাদের একটা মহত্বপূর্ণ। আর আমাদের ভারত সরকার বর্তমানে ওমেন্স এম্পাওয়ারমেন্টের অনেক ধরনের কাজ করে থাকে আর ভারত সরকার এটা যে করেছে একটা অনেক বড় উপলব্ধি আমাদের সমাজের জন্য, দেশের জন্য।
0: আচ্ছা স্যার, এই যে যুব উন্নয়নে মাই ভারত এর ভূমিকা কি?
1: অ্যাকচুয়ালি মাই ভারত, এর আগে আমাদের মাই ভারতের জায়গায় আমাদের নেহরু যুব কেন্দ্র সংগঠন কাজ করত। বর্তমানে নেহরু যুব কেন্দ্র সংগঠনের

0: জায়গাতে আমরা মাই ভারত নতুন একটা অর্গানাইজেশন,
1: হুম
0: মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এর আন্ডারে এটা কার্যকর হচ্ছে। এটা আমাদের 15 বছর থেকে 29 বছর যে যুবক থাকে তাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য কাজ করে।
1: আচ্ছা
0: যেমন কিনা বর্তমানে আমরা লাস্ট 24-25 আমাদের আন্দামানের যদি উপলব্ধি বলি, আমাদের করিব 70-80 জন আমাদের যুবককে আমরা ন্যাশনাল লেভেলে আমরা পাঠানোর চেষ্টা করছি এবং গিয়েছে। তারা নানান ধরনের ন্যাশনাল লেভেল ইভেন্টসে তারা পার্টিসিপেট করছে, যেরকম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল, তারপর বাজেট কোয়েস্ট, ইউথ পার্লামেন্ট। ইউথ পার্লামেন্ট এটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে, এটা আমাদের প্রতিটা দেশের যেখানে ডিস্ট্রিক্ট লেভেল এটা অর্গানাইজ করা হয়, তারপর ডিস্ট্রিক্ট লেভেল থেকে এটা স্টেট লেভেলে সিলেকশন করা হয়। যার টপ উইনার্স থাকে তাদেরকে ম্যাক্সিমাম যে কোনো আমাদের বড় বড় ইভেন্টস হয় সংসদ, সেখানে গিয়ে এরা নিজেদেরকে প্রেজেন্টেশন দিতে পারে। এরপরে আরো আমাদের অনেক ইভেন্টস আসবে, যে মাই ভারতের পোর্টাল, আমি যুবকদের এই বলতে চাবো এখানে মাই ভারত পোর্টাল একটা পোর্টাল আছে, সবাই এখানে নিজেকে নিজে পঞ্জীকরণ করবে। আর ওখানে এখন বর্তমানে যোগাডের উপর একটা আমাদের কুইজ কম্পিটিশন চলছে, ওতে যাতে তারা পার্টিসিপেট করে। ওখান থেকে কি হবে, সিলেক্টেড যারা হবে তাদের ওখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলে কিছু কম্পিটিশন আমরা করাবো, তারপর স্টেট লেভেল থেকে আবার ন্যাশনাল লেভেলে নানান ধরনের ইভেন্টস, এরা যারা টপার থাকে তাদেরকে নিয়ে আমরা পাঠাতে পারি। এখন রিসেন্টলি একটা ইউথ পার্লামেন্ট চলছে ওখানে, ওতে দুটো এখানে আন্ডামান নিকোবর দুজন এখানে প্রতিভাগী গিয়েছে টপার।
1: আচ্ছা স্যার, এই যে আত্মনির্ভর ভারত, এই আত্মনির্ভর ভারত কর্মসূচির লক্ষ্য কি?
0: আত্মনির্ভর ভারত কর্মসূচির মূল লক্ষ্য হল দেশীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানি নির্ভরতা কমানো। মেক ইন ইন্ডিয়া, উৎপাদন সংক্রান্ত PLI, সেমি কন্ডাক্টর উৎপাদন, ইলেকট্রনিক্স শিল্প এবং প্রতিরক্ষা উৎপাদনে বিনিময়ের মাধ্যমে ভারত একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে হিসাবে আত্মপ্রকাশ পেয়েছে। এখানে সেমি কন্ডাক্টর একটা আমাদের যেটা সবসময় আমরা ইম্পোর্ট করতে, এখন বর্তমানে গুজরাটে 2-3 ইউনিট এখানে স্থাপিত হচ্ছে, তার ফলে আমাদের যত ইলেকট্রনিক্স উপকরণ আছে, সেমি কন্ডাক্টর, ইভেন ইলেকট্রিক্যাল বাস, যত উপকরণ দরকার পড়ে, এটা আমাদের ভারতে আত্মনির্ভর ভারতের অন্তর্গত, এটা আমরা এখানেই আমরা অনেক পরিমাণে এটা উৎপাদন করব। আর যে কোনো জিনিস আমরা যে বিদেশের উপর আমরা নির্ভর করতে, সেই জিনিসটা ধীরে ধীরে কমে আসবে, এটা আমাদের লক্ষ্য। সেই হিসাবে রিসেন্টলি আমাদের ভারতের প্রধানমন্ত্রী বিদেশে দৌরা করেছিল, ওখান থেকে নতুন সেইখান থেকে যত বিদেশি আমাদের দেশ আছে তাদের সাথে একটা ভালো করে একটা আমাদের রিলেশন ডেভেলপ করেছে। আর তাদের যত ইনভেস্টমেন্ট আছে FDI, সেটাও ভারতে অনেক এখন আসার প্রচেষ্টা আছে, যাতে আমাদের এখানে যুবকরা একত রোজগারও পাবে, স্বরোজগারও হবে। আর এতে আমাদের যে লক্ষ্য আছে India 2047 বিকশিত ভারতের লক্ষ্য, এটা যদি প্রতিটা যুবক যদি আমরা এইভাবে ভালো করে যে নিজের স্কিলটাকে আমরা আপগ্রেডেশন করি, আর স্কিল হিসেবে আমরা যদি নিজেকে নিজের যোগ্যতা হিসেবে আমরা যে কোনো কাজে ভিতরে হাত দিই, আর যেহেতু এই ধরনের যে সেমি কন্ডাক্টর বানানোর ক্ষেত্রে আমাদের একটা প্রয়াস রয়েছে আমাদের ভারতের প্রতিটা যুবককে, আমি আন্ডামান নিকোবরের যুবককেও আমি নিবেদন করবো, তাদের ভিতরে যে স্কিল আছে তাদের পড়াশোনার বাইরেও তারা যাতে কিছু এক্সট্রা স্কিল শেখে আর আমাদের কিছু না কিছু কর্মে তারা সহযোগ করে, তাতে আমরা ইন ফিউচারে যে ভারতের যুব দেশ, এখানে ম্যাক্সিমাম 60% আমাদের জনসংখ্যা যুবক, আর যুবকের হাতে যদি ভারত আমরা দেই আমরা, তাহলে আমাদের ভারতের উন্নতি
1: অবশ্যই
0: হবে, এটাই আমাদের চেষ্টা। আর মাই ভারত আমরা চেষ্টা করছি যাতে এখানে যুবকদের নানান ধরনের উন্নতি, খেলার ক্ষেত্রেও, শিক্ষার ক্ষেত্রেও, স্বরোজগারের ক্ষেত্রেও, নানান ধরনের আমাদের স্কিমস আছে। ভারত সরকার এক্সপেরিমেন্টাল লার্নিং এর উপরে একটা জোর দিচ্ছে, এক্সপেরিমেন্ট লার্নিং ছোট ছোট জিনিসের উপরে আমরা জোর, যত ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্ট যেরকম, স্বাস্থ্য ডিপার্টমেন্ট, সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, পোস্টাল ডিপার্টমেন্ট আছে, LIC আছে, পুলিশ ডিপার্টমেন্টস আছে, এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে যত ছোট ছোট জিনিস মানে এখানে শেখার যেরকম আছে, যেরকম LIC-তে আছে, পোস্ট অফিসে ওরকম আছে, নানান ধরনের FD করা, এজেন্সি না কি করে করবে তারা, ছোট ছোট জিনিসের উপরে আমরা এখন ভারত সরকার গুরুত্ব ইয়ে দিচ্ছে, যাতে যুবকরা ট্রেন্ড হয়ে এইসব জিনিসের সাথে তারা হয়ে তাদের ভারতের ডেভেলপমেন্টে আরো ভাগাধারি করবে।
1: আচ্ছা স্যার, আপনি তো আজ আমাদের বিস্তারিত ভাবে বললেন, তো আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ।
0: থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন একটি সাক্ষাৎকার।

0: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এখন আপনারা শুনবেন আরেকটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের এই সহযোগী দেবযানী।
1: একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত এক দশকেরও বেশি সময়ে দেশের বিভিন্ন প্রান্তে বিমান যোগাযোগের সম্প্রসারণ, নতুন বিমানবন্দর নির্মাণ, আধুনিক টার্মিনাল গড়ে তোলা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং প্রযুক্তি নির্ভর পরিষেবার মাধ্যমে বিমান পরিবহন ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। বিশেষ করে উড়ান প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিকে মূল ধারার সঙ্গে যুক্ত করা, সাধারণ মানুষের জন্য বিমান যাত্রাকে আরও সহজলভ্য করে তোলা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মতো দূরবর্তী অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই খাত। আজ এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শ্রী সঞ্জীব মহাশয়। অনুষ্ঠানে তাকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। নমস্কার স্যার।
2: নমস্কার
1: স্যার, প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইব।
2: আমার নাম হচ্ছে সঞ্জীব দত্ত। আমি এয়ারপোর্ট অফ ইন্ডিয়া শ্রী বিজয়পুরমে অ্যাজ এ সিনিয়র সুপারিনটেন্ডেন্ট হিউম্যান রিসোর্সে কাজ করি, আর আমার বাড়ি মিনিবেতে আছে।
1: আচ্ছা স্যার, প্রথম প্রশ্নটা হলো, গত ১২ বছরে ভারতের অ্যাভিয়েশন সেক্টরে কি ধরনের পরিবর্তন দেখা গেছে?
2: গত ১২ বছরে ভারতের বিমান পরিবহনে অনেক উন্নতি হয়েছে। যেরকম নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে, পুরনো এয়ারপোর্টের আধুনিকীকরণ হয়েছে এবং প্যাসেঞ্জারদের জন্য ভালো সুবিধা দেওয়া হয়েছে। ডিজিটাল টেকনোলজি ইউজ অ্যাভিয়েশন সেক্টরে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই প্রোগ্রেসের জন্য দেশের অর্থনীতি বেড়েছে, ট্যুরিজম বেড়েছে, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। ভারত এখন বিশ্বের এক ফাস্টেস্ট অ্যাভিয়েশন গ্রোথ মার্কেট হয়েছে।
1: আচ্ছা স্যার, সরকারের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভিশন অ্যাভিয়েশন সেক্টরকে কিভাবে প্রভাবিত করেছে বলে মনে হয়?
2: সরকারের ইনফ্রাস্ট্রাকচার লিড ডেভেলপমেন্ট ভিশনের ফলে অ্যাভিয়েশন সেক্টরে বিশাল পরিবর্তন হয়েছে। এয়ারপোর্টগুলিতে নতুন টার্মিনাল বিল্ডিং, রানওয়ে এক্সটেনশন, স্মার্ট সিকিউরিটি সিস্টেম, ডিজিটাল প্যাসেঞ্জার ম্যানেজমেন্ট এবং গ্রিন টেকনোলজির ব্যবহার বেড়েছে। এর ফলে এয়ারপোর্টগুলি শুধু যোগাযোগের কেন্দ্র নয়, রিজনাল ডেভেলপমেন্ট আর ইনভেস্টমেন্ট হাব হয়েছে।
1: আচ্ছা স্যার, এই উড়ান প্রকল্প, এটা অ্যাভিয়েশন সেক্টরের একটা মাইলস্টোন বলা হয়, এটা কেন?
2: উড়ান মানে উড়ে দেশ কা আম নাগরিক। এটা পলিসি সাধারণ মানুষের জন্য বিমান যাত্রাকে আরো ইজি করেছে। এর ফলে দেশের এয়ার কানেক্টিভিটি অনেক ভালো হয়ে গেছে। মানুষ চায় তো তাড়াতাড়ি এক জায়গা দিয়ে আরেক জায়গা ইজিলি যাওয়া যায়।
1: স্যার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মতো আইল্যান্ড টেরিটরির জন্য অ্যাভিয়েশনের গুরুত্ব কতটা?
2: আন্দামানে আমাদের যে টার্মিনাল বিল্ডিং নাম হচ্ছে বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একমাত্র কমার্শিয়াল এয়ারপোর্ট যা আন্দামান নিকোবর আর মেইনল্যান্ডকে কানেক্ট করে। স্ট্র্যাটেজিক্যালি আইল্যান্ড বে অফ বাঙ্গালে লোকেটেড, তাই এয়ারপোর্ট ট্যুরিজম, রিজনাল কানেক্টিভিটি, ন্যাশনাল সিকিউরিটি আর ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা ভাইটাল রোল প্লে করে।
1: অবশ্যই
2: ম্যারিটাইম আর ট্যুরিজম ডেস্টিনেশনের জন্য এয়ারপোর্ট ভারতের একমাত্র ইম্পর্টেন্ট গেটওয়ে।
1: হ্যাঁ, কারণ যোগাযোগের যেহেতু আর কোনো
2: সুযোগ নেই।
1: শ্রী বিজয়পুরম এয়ারপোর্টের নতুন টার্মিনাল, এটা নিয়ে যদি কিছু বলেন।
2: আপনি নিশ্চয়ই নতুন এয়ারপোর্টে গেছেন?
1: হ্যাঁ হ্যাঁ।
2: তো আপনি উপর থেকে কোনো দেখেছেন এয়ারপোর্ট কিরকম দেখতে?
1: হ্যাঁ দেখেছি।
2: দুইটা শেল, মানে একটা গোটা শেল, ওটাকে যখন খুলে যায় তো ওই শেলটা মানে
1: ঠিক ওরকমই দেখতে।
2: হ্যাঁ, ওরকমই দেখতে। তো একটা নতুন জিনিস যেটা এই মডেল পুরো ভারতে নাই, এটা একটা আমাদের যে আমরা আমাদের এখানে আছে। এই আধুনিক টার্মিনালে প্যাসেঞ্জার কমফোর্ট, সাস্টেনেবিলিটি এবং টেকনোলজির উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি ফিউচারে ওয়েল ইকুইপমেন্ট প্যাসেঞ্জার ট্রাফিক হ্যান্ডেল করার মতন ভেবে তৈরি করা হয়েছে।
1: আচ্ছা।
2: এবং আন্দামানকে রিজনাল ট্যুরিজম হাব তৈরি করেছে।
1: আচ্ছা।
2: এই এয়ারপোর্টে রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করেছে। এই রুফটপে আমাদের গ্রিন এনার্জি ৭ ঘন্টা মতন আমরা দিতে পারি।
1: আচ্ছা।
2: আর এই বিল্ডিং এইভাবে তৈরি করা হয়েছে কি 9 ম্যাগনিটিউড রিখটার স্কেলও ভূমিকম্প হলো এই বিল্ডিংটা সামলে নেবে।
1: বাহ।
2: এটা সেফটি ফর প্যাসেঞ্জার অনলি।
1: আচ্ছা আচ্ছা স্যার, এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন আন্দামানের পর্যটনকে কিভাবে সাহায্য করেছে?
2: উন্নত এয়ারপোর্ট এবং ভালো এয়ার কানেক্টিভিটি ফলে আন্দামানে দেশি আর বিদেশি ট্যুরিস্ট সংখ্যা বেড়েছে। তার জন্য হোটেলস, রেস্টুরেন্টস, ট্রান্সপোর্ট সার্ভিসেস, ওয়াটার স্পোর্টস, লোকাল হ্যান্ডিক্রাফট, এমপ্লয়মেন্ট আর ইকোনমিক অপরচুনিটি বুস্ট করেছে।
1: অবশ্যই। ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ এর প্রভাব এয়ারপোর্ট ম্যানেজমেন্টে কিভাবে দেখা যায়?

0: বলে মনে হয় আপনার?
1: ডিজিটাল ইন্ডিয়ার ফলে এয়ারপোর্টগুলি আরও স্মার্ট হয়েছে। অনলাইন বুকিং, ওয়েব চেকিং, ডিজি যাত্রা, ডিজিটাল ইনফরমেশন সিস্টেম,
0: এগুলো আমাদেরকে খুব সাহায্য করেছে।
1: হ্যাঁ, এখন আপনি দেখবেন আগে আমাদের লাইনে করে যেতে হতো, এখন আপনার কাছে ডিজি যাত্রা একটা অ্যাপ থাকলে আর আপনি ওইটাতে রিসার্চ করলে দাঁড়াতে হবে না, জাস্ট আপনি আপনার বোর্ডিং কার্ড ওয়েব চেকিং করে ওইটাকে দেখিয়ে দেবেন, আপনাকে সোজা ভিতরে ঢুকে দেবে, তো কোথাও লাইনে দাঁড়ানো হবে না। এটা ভালো একটা সুবিধা দেওয়া হয়েছে। তারপরে অটোমেটেড ব্যাগেজ হ্যান্ডলিং আর ইম্প্রুভ করেছে, কমিউনিকেশন সার্ভিসও।
0: আচ্ছা স্যার, প্যাসেঞ্জারদের জন্য এই সুবিধাগুলো যেমন আছে, আরো কি কোনো ক্ষেত্রে উন্নয়ন হয়েছে?
1: আমাদের বীর সাভারকর এয়ারপোর্টে অনেক রকমের প্যাসেঞ্জার ফোকাস সার্ভিস প্রদান করেছেন, যেমন আফসার কাউন্টার আছে, কিড জোন, ফ্লাইবেরি, ল্যাপটপ ওয়ার্ক স্টেশন, ফ্রি ওয়াইফাই, রিক্লাইন সিটিং এবং ইনলাইন ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম সার্ভিস চালু করেছেন। আপনাকে একটা বলে দিই, আমাদের এয়ারপোর্টে একটা ফ্লাইবেরি শুরু করেছে, মানে আপনি আমার এয়ারপোর্টে ফ্লাইবেরি কাউন্টার আছে, ওখান দিয়ে একটা বই নেবেন, ফ্লাইটে বসবেন, পড়বেন, আবার যখন যে এয়ারপোর্টে আপনি নামবেন ওখানে আবার হ্যান্ড ওভার করে দেবেন, তো ওই বইটা আবার অন্য কেউ পড়বে, ও আবার অন্য কোন স্টেশনে যাবে, আবার ওখানে হ্যান্ড ওভার করবে, তো এই একটা ভালো জিনিস এটা শুরু করেছে।
0: আচ্ছা স্যার, এয়ারপোর্ট সেক্টরে টেকনোলজির ভূমিকা কতটা বেড়েছে বলে মনে হয় আপনার?
1: টেকনোলজি এভিয়েশন সেক্টরে এক মেইন ফ্যাক্ট। অ্যাডভান্স সার্ভেলেন্স সিস্টেম, স্মার্ট মনিটরিং, ডিজিটাল কমিউনিকেশন এবং অটোমেশনের ফলে অপারেশন এফিসিয়েন্সি এবং সেফটি দুটোই বেড়েছে। এছাড়াও আইএলএস সিস্টেম ইনস্টলেশনের পরে স্মুথ ল্যান্ডিং আর এয়ারক্রাফট সেফটি নিশ্চিত হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কিভাবে লোকাল এমপ্লয়মেন্ট সৃষ্টি করেছে?
1: এয়ারপোর্ট ডেভেলপমেন্টের ফলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুইভাবেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি হয়েছে। সিকিউরিটি, অ্যাডমিনিস্ট্রেশন, টেকনিক্যাল সার্ভিসেস, হাউসকিপিং এবং ট্যুরিজম সেক্টরেও নতুন চাকরি তৈরি হয়েছে। লোকাল প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাকে বলেছি যে সেলফ হেল্প গ্রুপ আছে না, এদের লোকাল প্রোডাক্ট আছে, নারকেলের লাড্ডু আর অন্য কিছু না, লোকাল জিনিস, তো ওইটা আচার আছে, মাছের আচার আছে, তো এটা বিক্রি করার জন্য একটা আফসার একটা কাউন্টার আছে, আফসার, তো কোন সেলফ হেল্প গ্রুপ, রেজিস্টার্ড সেলফ হেল্প গ্রুপ, ওখানে আফসারে যে নিজের জিনিসগুলো বিক্রি করতে পারে, ওই এয়ারপোর্টের ভিতরে আছে।
0: আচ্ছা, ওমেন এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে এভিয়েশন সেক্টরের কি অবদান?
1: এভিয়েশন সেক্টরে আজ অনেক নারী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এয়ারপোর্ট অপারেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি এবং এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের মতন জায়গায় মহিলারা আছেন।
0: আচ্ছা আচ্ছা স্যার, এয়ারপোর্টে সিকিউরিটি ম্যানেজমেন্টে কি ধরনের পরিবর্তন এসেছে?
1: সিকিউরিটি ব্যবস্থা এখন অনেক বেশি টেকনোলজি ড্রিভেন, অ্যাডভান্স স্ক্রিনিং ইকুইপমেন্ট, সিসিটিভি সার্ভেলেন্স আছে, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং রেগুলার ট্রেনিং ও মাধ্যমে এয়ারপোর্ট সিকিউরিটি আরো শক্তিশালী করা হয়েছে।
0: এই নতুন টার্মিনালে এগুলো সব অ্যাড হয়েছে?
1: হ্যাঁ, আমাদের সব নতুন টেকনোলজি আমাদের নতুন এয়ারপোর্টে আছে।
0: আচ্ছা, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির কি পদক্ষেপ রয়েছে?
1: এয়ারপোর্টগুলিতে সোলার এনার্জি ব্যবহার, রেইন ফরেস্ট হারভেস্টিং, ওয়াটার ম্যানেজমেন্ট এবং গ্রিন বিল্ডিং কনসেপ্টের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এভিয়েশন সেক্টরে এটা মেইন ফ্যাক্ট। আমাদের যে নতুন এয়ারপোর্টে সোলার প্যানেল লাগানো হয়েছে,
0: আচ্ছা,
1: তো এটা কি পুরো 7 ঘন্টা পর্যন্ত আমাদের
0: কারেন্ট
1: চলতে থাকবে উইথআউট ইলেকট্রিসিটি, মানে সোলার দিয়ে আমরা একটা গ্রিন এনার্জি প্রডিউস করি,
0: আচ্ছা,
1: 7 ঘন্টা পর্যন্ত আমরা ওটাকে ইউজ করতে পারি।
0: আচ্ছা স্যার, ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এয়ারপোর্টের ভূমিকা কি?
1: ন্যাচুরাল ডিজাস্টার বা এমার্জেন্সি সময়ে এয়ারপোর্ট কুইক রিলিফ এবং রেস্কিউর জন্য কাজ করেছে। আপনি দেখেছেন হবে যখন সুনামি হয়েছিল
0: ইয়া
1: কোভিড সময়ে, এয়ারপোর্টে অনেক অবদান আছে, মানে যখন সুনামি হয়েছিল তখন অন্য আইল্যান্ড দিয়ে কিভাবে আনা হয়েছে, কোভিড এর সময় ওষুধ আনা হয়েছে, যখন সব বন্ধ ছিল তখন ফ্লাইটে ওষুধ নানান রকম জায়গা দিয়ে ওষুধ আনা হয়েছে,
0: এটা সত্যি খুব উপকার হয়েছে। আন্দামানের অর্থনৈতিক উন্নয়নে এয়ারপোর্টের অবদান কি স্যার?
1: এয়ারপোর্ট হলো আন্দামানের অর্থনৈতিক উন্নয়নের একটি মেইন রিসোর্স। ট্যুরিজম গ্রোথ, বিজনেস এক্সপেনশন, ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশন এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মাধ্যমে এয়ারপোর্ট আঞ্চলিক অর্থনৈতিক মজবুত করেছে।
0: হ্যাঁ, বিশেষ করে যে ট্যুরিজম ব্যাপারটা।
1: হ্যাঁ
0: আচ্ছা স্যার, অ্যাক্ট ইস্ট পলিসির প্রেক্ষাপটে আন্দামানের এভিয়েশন কানেক্টিভিটি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়?
1: আন্দামান ভারতের এক ইস্ট পলিসির একটি গুরুত্বপূর্ণ অংশ। সাউথ ইস্ট এশিয়ার নিয়ারেস্ট হওয়ার কারণে এভিয়েশন কানেক্টিভিটি স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক দুই দিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
0: আপনার মতে গত 12 বছরের সবচেয়ে বড় সাকসেস?

0: কি?
1: আমার মতে সবচেয়ে বড় সাকসেস হলো দেশের দুর্গম এবং প্রান্তিক অঞ্চলগুলিকে মেইনস্ট্রিমের সাথে যুক্ত করা।
0: আচ্ছা,
1: এভিয়েশন কানেক্টিভিটি এর মাধ্যমে লাখো মানুষের উপকার করা।
0: আচ্ছা স্যার, আলোচনার শেষে দেশবাসীর উদ্দেশ্যে যদি আপনার অনুপ্রেরণামূলক কিছু বার্তা থাকে।
1: গত ১২ বছরে এভিয়েশন সেক্টরে যা প্রোগ্রেস হয়েছে তা নতুন ভারত গঠনের পথে আরো আগে নিয়ে গেছে। আমাদের মেইন ফোকাস হলো সেফ, মডার্ন, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর ওয়ার্ল্ড ওয়াইড এভিয়েশন ইকোনমি তৈরি করা, আর এর জন্য দেশবাসীর কোঅপারেশন আর বিশ্বাস আমাদের সবচেয়ে বড় শক্তি।
0: অনেক অনেক ধন্যবাদ স্যার।
1: ধন্যবাদ আমাকে ডাকার জন্য।
0: শ্রোতা বন্ধুরা, এই ছিল কমপ্লিশন অফ 12 ইয়ার্স অফ দ্য গভর্নমেন্ট উপলক্ষে বিমান পরিবহন ও বিমানবন্দর পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আমাদের বিশেষ আলোচনা। আজকের অনুষ্ঠানে মূল্যবান সময় দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শ্রী সঞ্জীব মহাশয়কে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং দেশের উন্নয়নের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে নতুন করে জানার সুযোগ করে দিয়েছে।
2: শ্রোতা বন্ধুরা, শুনলেন একটি সাক্ষাৎকার। এর সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।